সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর জেঠ মাহর আজি 29 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর 13 তারিখ। পঞ্জিকার পর তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর ত্রয়োদশী তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:34:58 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:10:14।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ, মহাবন্ধ উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্ট অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ নবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ।

0: जिला रहरूप।
1: নমস্কাৰ। জিলাৰ এই ৰূপত আজি লৈ যাম শ্ৰীভূমি জিলালৈ। আজি আমাৰ সংগী হৈছে শ্ৰীভূমি জিলাৰ সংবাদদাতা জাকাৰিয়া ৰহমান। শ্ৰীভূমি জিলাত ৰাস্তা ঘাটৰ দুৰৱস্থা আৰু যানজট সমস্যাক লৈ এক গুৰুত্বপূৰ্ণ পৰ্যালোচনা সভা অনুষ্ঠিত হৈছে। এই সন্দৰ্ভত অধিক শুনক আমাৰ সংবাদদাতাৰ পৰা।
2: শ্রীভূমি জিলা আয়ুক্তর সম্মেলন কক্ষত জাতীয় সড়কের বেহাল অবস্থা, চলমান উন্নয়নমূলক প্রকল্প আর যানজট সমস্যা লই যা 2 জুন এখন গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করে জিলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সভাত উপস্থিত থাকে পাথারখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, উত্তর আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী আর জাকারিয়া আহমেদ সহ NHIDCL-র ঊর্ধ্বতন বিষয়া, প্রাক্তন রাজ্যসভা সদস্য, পুরসভার প্রতিনিধি, জেলা প্রশাসনের বিষয়া সকল, পুলিশ প্রশাসন আর স্থানীয় বিশিষ্ট নাগরিক সকল। সভাত শ্রীভূমি নগর হয়ে উলুখান্দিলৈ জাতীয় সড়কের বর্তমান অবস্থা লৈ বিশদভাবে আলোচনা করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশত গাঁত, ভাঙ্গাচোরা অবস্থা আর অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ফলত সাধারণ রাইজ, ব্যবসায়ী, শিক্ষার্থী আর যাত্রী সকলে সমস্যার সম্মুখীন হয়ে আহিছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। এই পরিপ্রেক্ষিত সম্প্রতি অনুমোদিত 43.50 কোর টাকার অগ্রগতির পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় যে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া বর্তমান চলি আছে আর নির্ধারিত সময়সীমার ভিতর কাম আরম্ভ করার লক্ষ্য লওয়া হয়েছে।
1: আমার ভূমি আমার ভবিষ্যৎ এই সংকল্পক আগবঢ়াই শ্রীভূমি জেলাত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বন বিভাগের উদ্যোগত ব্যাপক কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। এই সন্দর্ভত অধিক শুনক আমার সংবাদদাতার পৰা।
2: 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীভূমি জেলাত বন বিভাগের উদ্যোগত দিনজোড়া বিভিন্ন কর্মসূচী রূপায়ণ করা হয়। লোয়াইপুয়া রেঞ্জ আর বালিপিপলা বিটর উদ্যোগত বালিপিপলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হয়। এই উপলক্ষে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা আর বনকর্মী সকলের অংশগ্রহণত এই বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত DFO, RFO আর বিট অফিসার সকল, বন বিভাগের বিষয়া সকল উপস্থিত থাকে। এই কর্মসূচির অন্তর্গত লোয়াইপুয়া রেঞ্জের অধীনত 17টা ফরেস্ট ভিলেজ আর 4টা টাউইঙ্গিয়া গাঁত মোট 22,530টা গছর পুলি রোপণ করা হয়। ইয়ার উপরও জেলার বিভিন্ন বিদ্যালয় আর শিক্ষানুষ্ঠানত কুইজ, অঙ্কন আর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়।
1: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10ম বর্ষপূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলাত বিশেষ গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা কার্যসূচী সফলভাবে রূপায়ণ করা হয়েছে। এই সন্দর্ভত আমাক অধিক জানাইছে আমার সংবাদদাতায়।
2: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10ম বর্ষপূর্তি উপলক্ষে শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানত বিশেষ গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচী সফলভাবে রূপায়ণ করা হয়। এই কর্মসূচীত ব্যাপক সাকরি জানায় জেলার প্রায় 6,000 গর্ভবতী মহিলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করে। জেলার করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির, আরবান হেলথ সেন্টার আর অন্যান্য নির্ধারিত স্বাস্থ্য প্রতিষ্ঠানত বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করা হয়। ইয়াত গর্ভবতী মহিলাসকলক বিশেষজ্ঞ চিকিৎসকর পরামর্শ, রক্তচাপ পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা, রক্ত আর মলসূত্র মলমূত্র পরীক্ষা, প্রয়োজন অনুসরি পুষ্টি বিষয়ক পরামর্শ আর উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার চিহ্নিতকরণ আদি গুরুত্বপূর্ণ সেবা আগবঢ়া হয়। উল্লেখযোগ্য যে 2016 সনত কেন্দ্র সরকারে আরম্ভ করা প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান দেশের গুরুত্বপূর্ণ মাতৃ স্বাস্থ্য কর্মসূচী।
1: আজির সময় হল জেলার রেহরূপর পরা বিদায় লওয়ার। পুনর সোমবারে পুরা 9:15 লৈ আহিম আন এখন জেলার রেহরূপ। নমস্কার।
3: জেলার রেহরূপ অনুষ্ঠান শ্রীভূমি জেলার রেহরূপ শুনিলে আমাক সংগ দিলে শ্রীভূমি জেলার সংবাদদাতা জাকারিয়া রহমানে। মিডিয়া নির্ভর 411.5 মিটার, 729 কিলোহার্টজত আর FM বেন্ডর 101.6 মেগাহার্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আকাশত মেঘে গাজে, চহৰত লাগে ভয়, বাৰিষাৰ বানত বাটপথ নদী যেন হয়।
4: ঘৰত পানী সোমালে সুইচ কৰিব বন্ধ, বিদ্যুতৰ কামত কেতিয়াও নকৰিব দণ্ড,
3: নলাত যাবৰ প্লাষ্টিক নেপেলাব ভাই, ভাবি চিন্তি ফুটপাথত খোজ দিব মেন হল চাই,
4: হঠাৎ বাঢ়িলে পানী ওখ ঠাই লৈ যাব, বেছি পানীত গাড়ী চলে বিপদ মাতি নলব,
3: মাত্ৰ 6 ইঞ্চি পানীতো মানুহ উটি যায়, বাঢ়নী পানী দেখিলে ঘূৰি অহাটোৱে উপায়,
4: বিজুলী খুঁটাৰ পৰা দূৰতে থাকিব, হাতত এডাল লাঠি লৈহে পানীত নামিব,
3: নিজে সজাগ হৈ থাকিলেহে বাচিব আমাৰ প্ৰাণ, নগৰীয়া বানৰ পৰা হওক সদায় সাৱধান।
5: অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষ চমুকৈ ASDMAৰ দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত। অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো এক হিন্দুস্তানী ছবিৰ এটি গীত, উদিত নাৰায়ণ আৰু অলকা য়াগনিকৰ কণ্ঠত।

0: পক্ষী যায় মন কপায়। লোকগীতত চৰাই বিষয়ক আলেখ্যখনিৰ শেষ খণ্ডটি শুনিলে। মূল আলেখ্য রচনা ডম্বরুধর পাঠক, অনাতা রূপান্তর মনোজ বরপূজারীর, আলেখ্যখনির সূত্র ধরিলে গুণজিৎ কুমার দেবগোস্বামীয়ে, নয়ন প্রসাদর সহযোগত আলেখ্যখনি প্রযোজনা করিলে জয়হরি দাসে।
1: অসমা সুষমা অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। শ্রোতাসকল, এই বছৰৰ আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানৰ অংশ হিচাপে আয়ুষ মন্ত্ৰালয়ে গিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ডছ নামৰ প্ৰতিষ্ঠানৰ জৰিয়তে আটাইতকৈ অধিক ব্যক্তিয়ে অংশগ্ৰহণ কৰা

0: বলিয়াবান,
1: রঙা নদী বলিয়াবান বুলি যে প্রথমতে গাইছিলে?
0: নহয়, যিটো বলিয়াবান আমি জয়ন্ত হাজরিকার গানটো আমি শুনি আছো, কিন্তু ভূপেন হাজরিকার উদ্যোগ আছে বলিয়াবান, ভূপেন হাজরিকার গাইছিলে। গায়কীটো অল্প পার্থক্য আছে, কিন্তু সুরটো একটা ভূপেন হাজরিকার বলিষ্ঠভাবে গাই জয়ন্ত হাজরিকার
1: মিঠা হয়ে যায়। সেই গীতটোর জন্মকাহিনী সম্পর্কে আমি অলপতে এটা খণ্ড উল্লেখ করেছিল, অবশ্যই যেহেতু রঙা নদীর বানপানীত মানুষ বানসাহায্য দিবলে যাওতে তাদের লিখেছিল, তাত প্রথমতে লিখেছিল রঙা নদীর বলিয়া বান তই কলনে ঢপলি মেলিছে বলে লিখেছিল। পাছত যেটা গীতটি করলে রঙা নদী তো আমি লুইট করে বিশাল করে আগাকে লগতে সকলকে সামরি থই দিলে বলে উল্লেখ আছে।
0: দুইটা কিন্তু দুজনে কিন্তু একই সময়তে গোয়া দেই, ভূপেন হাজরিকার গোয়াটো তেওঁ রেকর্ড করা নাই, রেডিওতে আছে। জয়ন্ত হাজরিকাও পরবর্তীকালত গ্রাফোন রেকর্ডত লই গেল, রেডিও পানি পেলাই করিলে, গতিকে দুইটা রেডিওতে গোয়া।
1: আর যেহেতু সুরবাহিনীতে গীতটি খুব গাইছিলে,
0: হয় হয়,
1: সেই গীতটি ব্যাপক রূপত জয়ন্ত হাজরিকার গীতটি প্রচার হওয়ার বোধ করা মূল কারণ সেটাও হব পারে,
0: সেটাও হবে
1: মানুষের মাজলে গীতটি
0: মানুষের মাজে রেডিও
1: পুনে পুনে বেশি গেল
0: জয়ন্ত
1: হাজরিকার কথা।
0: আর তেনেকুৱা রেডিও
1: গাইছিলে লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ প্রেম প্রেম বলে
0: প্রেম প্রেম বলে প্রেম প্রেম বলে কেতিয়াবা রেডিওত গেছে।

শস্য রপ্তানি করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করে। তেওঁ কয় যে উপযুক্ত পরিকল্পনা আর বহনক্ষম প্রচেষ্টার জড়িয়ে অসমে লিচু, কাজি নেমু আর ভোজ জলকিয়াকে ধরে কেতবোর কৃষি সামগ্রী আন্তঃরাষ্ট্রীয় বজারলৈ প্রেরণ করব পারে। তেওঁ লগতে এনে পদক্ষেপে অনাগত সময়ত কৃষকসকলক উৎসাহিত করার উপরি লিচুর খেতি বৃদ্ধি করব বলে উল্লেখ করে। শেহতীয়াকৈ দুবাইলৈ লিচু রপ্তানির পাছতে সিঙ্গাপুরের বজারলৈ লিচুর প্রেরণে অসমৰ উৎকৃষ্টমানৰ কৃষি সামগ্রীর আন্তঃরাষ্ট্রীয় চাহিদা বৃদ্ধি পোৱাকে সূচায় বলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে প্রকাশ করে। অসমৰ কৃষকক বিশ্ব বজাৰৰ সৈতে সংযোগ ঘটোৱা, কৃষিজাত উৎপাদনক অধিক মূল্য সংযোজনৰ সুযোগ দিয়া তথা উৎকৃষ্টমানৰ সামগ্ৰীসমূহক আন্তৰ্জাতিক পৰ্যায়ত চিনাকি কৰাই দিয়াৰ বাবে ৰাজ্য চৰকাৰে লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছে বুলি মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰকাশ কৰিছে।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতার যুক্তা কেথানা বাং নীলি বন্তিটি মুগবি দেট কাপড়ে কাপড়ে আংকা আলঙ্গা চিংথুর আসনসি নিহাং নিটোর স্টেট মালমা ফান কাপা চিংথুর কেনাং সরপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাচাতাকলু দিল্লি আলং নিহাং নিটোর স্টেট পেন চিফ মিনিষ্টার স্লাপেন কংচুনাকে হয় তুমপেন নীতি আয়োগ কচাতং আলো

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি মুংপি কাদুক আভিয়া ফান্তা কার্ডম বাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল পিনিকে ও সিগনিফাই ক্রিকেটম ভমতি আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল আদন্তং ডেং নাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জি এক সেনাং পিনিয়া সারলামথি রুই আং আসন চুমচুম হার হার বিলে থেলে প্লাংলে ডুকলে লামথে কেমান কার্বি আতুম কেচো লাপেন কাচিনি আফুরুয়া জাদু বাংসো আং বং রুই ভাত রুই চিন রুই রি রুই বং রুই ডক রুই প্লেং রুই ফেং লাপেন রুই আং হে হুই আমেন পুদাম উন বাংসো আং বং রুই আং পু আফুরুয়া বাংকে কেথে দাম থরথে এবেঙান কে বিহেক এবেঙান কে থেদুং লাপসন লাসি চুমচুম হার হার পুলো মুনিত আহাই পেন্সি বাংসু আফুরু কেপাং বার দাম মুনিত আকাই আর্জন্তা আহুত পেন কে সুংপ আহুত পেন কে জকপো মাতে ইসিয়াতেং কে দাম থরথে পয়া ফানসি কিপু দামালামথে পিনে আসারলামথে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে ভমটিয়ানি আপৎসি লুন আংদেং আলং ইনুত পেন আসি আংদেং আলং পেন আসনসন আলুঞ্জির আর্জিগলং পিনি ইনুত পেন আসি আংদেং আলং পেন কিলুন পঞ্জি লাকে জেকুলিন টেরন পি ততাংটি জেকুলিন টেরন পি ইনুত পেন আসি আংদেং আলং আপ্রাং সি আলুঞ্জির আর্জিগ সেনাং আলুন আলাম থে নিকায় আলং নাং কেবাং

0: pini ge bhom tiang ya posi inu pena siang ding along nangli tu je kolin teran pi kilo nalunjir arjulong tanglo puthona dun thu alunjir arju je prang je hu chipu dang ding along pen je hu chipu dalam jir arju ek sanang je hu chipu ke kamsing ingti la pen prodip rong pharang bong ahoma biri katiki pen chokamali bangso puthak jehu jepu dalam jir arjik sana
1: kadom eti sanga
2: kadom
1: ahoma biri katiki pen chojor cholang aphan alle ke dopen an parta chokamahin alle do o labang solama puthak nali pathi pen thanji ma
2: ओ आहो नली पोलम अहम बेरेक टिकी आलेदो अथेमा नन बजारल अहम बेरेक अदिमान थे ओ अथेमाला मसला फान एक नंबर हिसाब एंदलो लपेन को मेडिसिन फानता एनको
1: कला
2: लसी अको की बी की रिम पुथाकता ला बांके बजार ले अदोर वेदत बा अदोर नंग बाद लु बहुत के जोरता जयके
1: ओ
2: लसी आलेदो ओ
1: तेसहु अहम बेरे कटिकी को पुसोना पर होसिया के मेलो
2: अहम बेरे कटिकी ला अचिली के टिके हिसाब के थांग थांग पेन थेरे चेक लो अंगबोंग सी टिकी नंगी
1: ओ इंडिया सखो नले फांदुंग थनंग कर जुजी के ला पहेलो अहम बेरे इलि तुम करबी आ तुम पु बेजल तुम करबी अंगलोंग और लोके दो अमुल लोग तुम के अहम बेरे एन बम नाम बम हिथि कोला लंग ता नाम बम সেটামে আথে বাংসি থেগলং বম চলা কালিমাদি
2: আহ
1: আহ সেটামে কি অংদুং আরারা তোমা বাংকে আহমা বেরি কুপুসন আরং মা আকে থেমা কি জিরমা কুপুসন মালা বাংসলাম কাছি নেলাম দুপিগলা আছে নিলিনে কারজুজি বাংকে লা পহিলো আহম আবেরি আরং কুপুসন ল
2: আহম বেরি কিচিনি দাম কি জয় কি কে লা হেন ল পাঠি হেক পেন কে
1: কলা
2: বিথি আসন থর ল আরং কে লাং রাই কে সেটা বিথিয়া রং কসম মালা সন লসিতা আরবো বাং সেকে ফ্রেক দো বিথিয়া আরবো বাংকে আসাব আকাং দুক নেব দজি
1: কলা কলা
2: ইং আর পং দজি সেটা লা বাংকে আরবো ইং টাং কর কার দজি
1: হুম
2: হুম তপেন হা বিথি বাংকে আরবো সিগিচো হালা বাংকে আঠি সিগিলি
1: ও না লাগি পুজি বাং
2: না লাপেন কিজির বস্তু কি
1: ও আহম ব্রেকা টিকি জি রিপুতান্তে আচিলিক এনার্জি কো পছন্দ
2: ও আচিলিক এনার্জি বাং লাগে না লি কনকার জু হকলাম নো লাগে
1: কলাং কলাং
2: লাকে আথে পেলে এন কালি লাকে আংকর পেনসি এন আংকর তো কাং দুক পিক বা কে সারা ইয়াতা গলি দে নাই
1: কলাং
2: কি থুরমি আংকর হেদি লাওয়া যে আংকুর রং বরবা লাস নাই লপেন কে টিকি নাই এরকম গেল পহেন লয় যে ই লাসো আংকর হেদি মেক থম পাং জক র পু বেং পেট পু বেং পেট আন্দেলা পলিথিন হেদি চেনো হি কম্পোস্ট লাগ তো বে পাংউই রেহেদি লাদাক সি ম্যাগনিয়ন সেক চক নাই
1: ও
2: সেক চকরা আনসি আবিন লংবিরা লাংডুং নাই
1: তে কমেন্ট তো পর হসি লাবাংসো আচিলি কাতেরেক থু কে মেপো
2: ও লাসো আচিলি কে তেরেক বাংকে পেনলো আরু লাপেন ও সিক আচিক লোলতে বিরি থেপিয়ে লং তেরেক পন মেইল
1: ও অ ইন্টেশন হো
2: ও

0: La Pen, La Dac, ki pidu nahi ya son ta do. La or ta pidu nahi. La e det pen ni krip ho phi he di. Lime, La Pen, bun ki thu compost he di. La Pen chai nong hi ki thu tang, La Dac, pang voidu nahi. La Pen, La Dac, ho or puta me, la ni krip ho phi pidu nahi ba gela. Urea, gram pharoisi ra phokep la pen gram pharoisi ssp la pen ke gram pharo isira inko ra phoke mop pidunangi
1: indi sa honi da son lam ke pen pulam me je lam ke la posona lo ili tum sok mora kate ki kapre kapre akhai duko gason thak thak si la ahoma brekta kapre kapre akhai la posondo ma
0: do ahom brekta akhai do আখাই লো পহেন লো যে কারি মুন্ডা পটাইছিল আঙ্কুলাম মুন্ডা পটাইছিল কালুওয়ালা পটাইছিল লাভেন পানীয়র ওয়ান লাকে হাই ইয়েল্ডিং ভেরাইটি পুষি পুদাম লো লসু কচিনি দাম নেই ফানকে মেম মে চিনি জয় কেজি ফানে দি কারি মুন্ডা লাভেন পানীয়র ওয়ান লসু বং মেম মেন আরবু সিলাং নেই হাইব্রিড ওয়ান পুলা পানীয়র লো লাভাঙ্কে আরবু বিশোজি দিন জর জারি লাপেন কারিমুন্ডা বাংকে আরবো পাক থেহামসি ডিঙ্গু ইডাইজে
1: এটি সঙ্গ লাবাং সালাম থানেলি এসন লাম কার জুজি আলাম বাংকে লাপোসন হেন ল কুসো আখায় রং কাটি কিসি আলি দো উজি পুয়ালাম বাং নালি মাসাপ থানজে মা
0: লাদাক পানিয়র ওয়ান তারমানে হাইব্রিড বলে পুদামকে লাহেন ল আলে গে দো নাই ফুকে কে পুদাম
1: কাপ্রেক আখাই মুতে
0: লাবাং আলি অমুচে
1: ও
0: সিতমে অমুচে প্র ই লক লেকি ওমরা জি গলি
1: কালাং কালাং হালা দা কে নাং জিয়া সোন
0: আকে লা না নাং জি কা চিনি ইলাম দলা
1: আতে নন ইলি তুমা লম কাতি কি বম আহম আবিরিকা বাংকে কলো আখাই বাং লা হ
0: নু মানা দা গতে গম লং আন গে হেদি লা কারিমুন্ডা লা পেন লা পানিয়র ওয়ানসি থেক লং লা
1: ইতি সঙ্গ আহম বেরে কারচে পনাহত বেনে লংলে কা চংওয়াই লা পছন্দ মা
0: ও আহক দু তার মানে আহম বেরে লপু লাং দু প্লাগ দিম চা কোন দি
1: ও
0: ফর এক্সাম্পল সক টিকি
1: গলা
0: সক লাং থাক রেং মা তে দি সিতা লা তুং লা সন দালি
1: ও
0: লং ক্রু লং দাং সন তমি মন সি তমি তুং লাং লিপ ল নাই লা পেন লংলে আ ফম কি দু সন লা পেন আ লংলে আনি তুর ডাক তারমানে আর্নি কাম সাম আর্নি কি ফোফে হয় হয় এরকম নেই আদাব আর্নি কি পুর বাঙ্কে থাং ঠিক
1: ও আবিনং এটা বাঙ্কে ইংলং আলং সি টিকি সি আনু সে আকে মেজে
0: আকে মে
1: কলা ও ইন্ডিসাং হো পেনে সক মোরা আসন থাক হো অর পিলো তাং টেক কে লং আফাই আং জিন লা পান সে অমু চর আসন থাক থাকসি লা আহম ব্রেকা টেকি হোতা হো অর পিনাং জি মা
0: পিনাই জি হর বাঙ্গে তার মানে আনিংকান আনিংকান পেঞ্জং সি ইলং অদিম খিটি ক্লেম বম লোলে পুতাংতে টিকি বম লো পুতাংতে হাদা খ অরন কম বম পো লাপেন আথি দেন কম বম পো আসি লাদা খ অর পিনাই লাপেন চাই নো হি লাপেন মার্চিং পয়সা হেদি মার্চিং মানে লা আ আ লংলে আফম পা দজি লাং কাই তা পা দভেরি ফান হেদি মে টেকা পুতামে বাবি কি থু পুতামে হেদি আথা বক নাই
1: লান্তে হিটি কুলাটা লং কেলং হ অরলে পিদুন তা চকি মা
0: ও পিনং বুরাতা মন তো লাসো হ অরগি পিয়ার কম দউ
1: কলা
0: লবং সো নিকান ইসিয়ার তা পেন নিকান প্লিয়ার তা আনহেদি অরগি পিয়ার কম বেলেক বেলেক বেলে কোয়ান্টিটি দউ
1: ও
0: তাসে নি তো মানি লাগে চি থান্দাম চিতামে রাতা তুম মেন মেন চি দা মুনি
1: কলা
0: ডক দু নাই
1: কলা
0: তাসে লাসো আলো আফুথা কে নাংলি কাচিনি পামে পাচিনি জে ফানকে রাত তুম ফানকে এগ্রি এক্সটেনশন অফিসার লাপেন ভিএল ইদে প্লু লংলে লাতুম চিতং নামে লাতুম একদম আং টন পেন
1: থানপ
0: থানপ ও
1: কলাং লো লাকে মেসেন আলো ও মুপেন আং থালো আনালি ইনটিসাম হো আহোম বিরি কে থেংপি থেংপা আকে থেসন কালি লাকে কিজির লাসি লা কিজির পুলো তাংতে লা পনস সে আরং কে পা মে লাপেন আথে কে পালং ও জাপান এ থেংপি কে থে লং কে পাজির সি কে লং কে অংজি মা মা তাংতে আক্রাপ কে থন সি লা পাঁচশো সে থে কে লং পো
0: আচ্ছা লাসু লাম্বা কে নাং লিনা কার জু বাং কে মিন আলাম ল

রাখলে ইসরা টগড়া ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা এঙ্করা সির ক্যাবলা পেন মেগা হার্স পেনলে ফারু ইসিরা ইসিরা টগড়া ট্রক হ্যান্ডল পুটানা ডুন্ঠু লুনাং ডেঙালং পেন লুঞ্জির আর্জেক সেনা আলিমালং থি হেম্ফু মুকরাং

সবাই লাই ভাই হায় আয় সবাই লাই ভাই বেড়াই মশান বেড়াই রমজান দেখলাইনি আঙ্কালনি বটরাওলাই দেখলাইনি আঙ্কালনি বটরাওলাই রঙ্গালী বৈশাখু সবাই লাই ভাই।

শ্রোতাসকলে ইমান পৰে গান সর্বসংকলনের দুটিমান গীত শুনিলে জুবলীর কণ্ঠত। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিচিতি।

এই আকাশবাণী গুৱাহাটীর মহাপাশ হিন্দী ভাষা শিক্ষার পাঠ পাঠ যুগুতাই শিক্ষা দিছে ডক্টর অচ্যুত শর্মায়। পূর্বে প্রচারিত এই অনুষ্ঠানটির পাঠ গ্রহণত অংশ লৈছে জবিরুল বক্ত আর সন্দামিতা দাসে।

0: সেইটো পার্টি লাগিব প্রথমে চ্যাম্পিয়নৰ লগত সেলফি লম আইডিয়া ইয়াতেই পার্টি করিম পিজ্জা পার্টি ইয়ে তোমার কার্ড আর পিন দিয়া মূল কার্ডৰ ডিটেইলস মই মুখ নিজে দি দিম
1: আর বি আই কয় আপোনাৰ পিন ওটিপি সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটাৰ মোবাইল বা সিকিউৰ নেটৱৰ্কৰ পৰাহে কৰিব
0: বাই গার্লস কোন ফালে গৈছা
1: শুনা নাই
0: নো শেয়ারিং
1: আর বি আই কয় জানি ল সতর্ক হওক
2: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা আগবঢ়োৱা হৈছে সুদীপ্ত বসৰকণ্ঠত ৰবীন্দ্ৰ সংগীত

0: রবীন্দ্রসঙ্গীত শুনিলে সুদীপ্তা বোসর কণ্ঠত। এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহ, আমার পাশের অনুষ্ঠানের ঘোষণা এটাই শুনবলে পাব। আকাশবাণী গুৱাহাটীর মহাবাহ, খন্তেক পাছতেই সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনবলে পাব।
1: মোর এজন জেডি চুবুরী আছে, গোটেই চুবুরিয়াটে সোলার প্যানেল লগাই ললে, কিন্তু কোনোমতে বিশ্বাস করব খোঁজা না যে সচাক বিজুলি বিল শূন্য হব পারে। মই কলো বোপা, আঁচনিখনের নামেই হল PM সূর্য ঘর মুফত বিজুলি যোজনা। তারপর যেতিয়া এজন এজন করে সকলোরে বিজুলি বিল শূন্য আসবলে ধরলে, তেতিয়া কলে এতিয়া লগাই দিও তেন্তে। PM সূর্য ঘর মুফত বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জীয়ন করক PM সূর্যঘর.gov.in।

0: সমূহৰ সৈতে যিসমূহ শান্তি চুক্তি স্বাক্ষৰিত হৈছে তাৰ প্ৰভাৱ অসমৰ সমাজ জীৱনত কেনে বুলি আপুনি ক'ব বিচাৰে?
1: ধন্যবাদ জনাইছো আপুনি এই বিশেষ প্রশ্নটো করার বাবে। আসলতে যদি আমি চাও যে ভারতবর্ষর গৃহ মন্ত্রালয়ের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জারি করা হয়েছে আর মই দেখা পাইছো যে উত্তর পূব ভারতের শান্তি আর নিরাপত্তার ক্ষেত্রত যা কেই বছর মানত এই তথ্য মতে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছে আর আমি সাধারণভাবে দেখা পাইছো। তথ্য মতে দেখা গৈছে যে 2014 চনের তুলনাত উগ্রপন্থার ঘটনার ক্ষেত্র প্রায় 70% কমিছে বা নিরাপত্তা বাহিনীর মৃত্যুর ক্ষেত্র আমি 80% কমা দেখা পাইছো আর সাধারণ মানুষের মৃত্যু 82% কমিছে বলে কোয়া হয়েছে। আর একটা কথা আমি দেখা পাইছো সমাজ জীবনত যেটু আমি আফসপা বলে কও দি আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিরাপত্তার দিকত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই সেনাবাহিনীক যথেষ্ট ক্ষমতা প্রদান করে। সাধারণত আমি জানো যে নিরাপত্তা শান্তির দিকটো রাজ্যের পুলিশে চোয়াচিতা করে কিন্তু এই আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্টর জড়িয়ে সেনাক দায়িত্ব দিয়া হয় বহু ক্ষেত্রত কাম করবলে আর এই ক্ষেত্রর সংকোচন হয়েছে ক্ষেত্র কমাই দিয়া হয়েছে। আর যদি আমি চাও যে শান্তি চুক্তির ক্ষেত্রতো তেনেকৈ বহুবোৰ শান্তি চুক্তি আপুনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে করা হয়েছে। আমি যদি চাও যে আলফা বা সংযুক্ত মুক্তি বাহিনী অসমৰ সৈতে পিস এগ্রিমেন্ট 2023 চনত যদি মই সঠিককে মনত রাখিছো 29 ডিসেম্বৰত করা হয়েছে মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট আর এক শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির প্রত্যাবর্তনের দিকত ই এক উল্লেখনীয় উপলব্ধি। অবশ্যই এই দিকত এতিয়াও বহুদূর আগুয়াই যাওয়ার অবকাশ আছে। যা 10 বছৰত আপুনি কৈছে যে বহুবোৰ চুক্তি হয়েছে ইয়ার ভিতর মই বড়ো শান্তি চুক্তি বা বড়ো পিস একর্ড যখন সেইখনক বড় উল্লেখনীয় একর্ড বলে কব খোঁজো। 2020 চনের 27 জানুয়ারীত সম্পন্ন হয়েছিল এই মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট আর ইয়ার জড়িয়তে প্রায় 1000ৰো অধিক NDFBর সদস্য সকল মূল পুতি লৈ সফলতার উভতি অহা আমি দেখা পাইছো। আর বড়ভূমিত শান্তি আর উন্নয়নের গতি ত্বরান্বিত করবলে যদি আমি চাও যে বিশদভাবে বিশ্লেষণ করো এই চুক্তি এক নতুন মাত্রা নিশ্চিতভাবে প্রদান করেছে। এই চুক্তির বলবৎকরণের কার্য আমি বিভিন্ন সময় আমি চাই আছো চলি আছে আর যদি সম্পূর্ণরূপে বলবৎ হয় তেতিয়াহলে বহু ধরনের উন্নতির কাম দেখিবলে পোৱা যাব।
0: হয় আপনি যেখানে কথা কলে যে রূপান্তরের কথা কৈছে কিছু সাধন হয়েছে তেনেকা ধরনের ইতিবাচক রূপান্তর বলে কব লাগিব আর আফসপা যেটো হ্রাস করা হয়েছে সীমা হ্রাস করা হয়েছে সেইখিনি এটা গুরুত্বপূর্ণ কথা। গতিকে এই যে শান্তি চুক্তি সমূহ করা হয়েছে তার ফলত যে সংঘর্ষ বিদ্রোহ বিভিন্ন জনগোষ্ঠীয় সংগঠনের মাজত তার যে মূল কারণ সেয়া তৃণমূল পর্যায়ের পর নির্মূল করব পৰা হয়েছে নে বলে ভাবেনে আপনি?
1: এইটো এটা বৰ গুৰুত্বপূৰ্ণ কথা কাৰণ শান্তি চুক্তি কৰাৰ জৰিয়তে এটা পদক্ষেপলৈ আমি আগবাঢ়িব পাৰোঁ। এটা এটা এই গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ যেনেদৰে আমি বড়ো শান্তি চুক্তিৰ কথা কলো বা আলফাৰ সৈতে হোৱা চুক্তিৰ কথা কলো বা NSCN IMৰ লগত হোৱা চুক্তিৰ কথা কলো এই চুক্তিসমূহৰ জৰিয়তে পরিবেশ রচনা করা হয়। পরিবেশ রচনা করার পিছত এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টর ইনক্লুসিভ গভর্নেন্সর গতি ত্বরান্বিত হওয়াটো মই উচিত বলে ভাবো কারণ সকলকে লগত লৈ ইনক্লুসিভ গভর্নেন্স বলে কলে আমি সকলকে লগত লৈ করা এক প্রশাসন ব্যবস্থার কথা ভাবো যত বিভিন্ন নাগরিক সমাজ আমি যাক সিভিল সোসাইটি বলে কও জনজাতীয় সমাজ এই সকলকে লগত লৈ পলিসি বা নীতি নির্ধারণ করা ব্যবস্থা এটা হব লাগে। সম্পদর সমবিতরণের কথা ইয়াত আছে লাইভলিহুড প্রোগ্রাম বিলাক সফলতারে মই ভাবো যে দায়বদ্ধতারে যেটো আমি একাউন্টেবিলিটি বলে কও আর সেই একাউন্টেবিলিটিটো এক দীর্ঘমেয়াদী কমিটমেন্টর জড়িয়তে সম্পন্ন হওয়াটা উচিত। গতিকে শান্তি চুক্তিয়ে মাত্র শান্তির পরিবেশ রচনা নকরে যদিহে শান্তি চুক্তির পরবর্তী পর্যায়ত মানুষের মাজত এক ভাতৃত্ব ভাবর বিকাশের যাত্রা ত্বরান্বিত করা নহয় যেনেকৈ আমি দেখা পাইছো যে ধরক কার্বি শান্তি চুক্তির ক্ষেত্রত ইয়াত এক দশক জোড়া কার্বি সমস্যার উৰ পৰিছে বলে আমি কও ধরক ইয়াতো 1000তকৈ অধিক যুবক যুবতী উগ্রপন্থায়ী রাষ্ট্রের মূল সুতিলৈ উভতি আহিছে। এতিয়া এই সকলে করিব কি যত NDFB সকল আহিছে বা এই কার্বি শান্তি চুক্তির জড়িয়তে আহিছে আমি দেখা পাইছো এতিয়া তেওঁলোকক আমি যদি লাইভলিহুড প্রোগ্রামের লগত দেশের মূল সুতিলৈ অহার পিছত তেওঁলোকক এক কর্ম জাগরণ ব্যবস্থার লগত যদি আমি একত্রিত করিব নোৱাৰো তেতিয়াহলে নহব। মই ভাবো যে সেই একত্রিত করিব পৰাটোতেই আছে ইয়াৰ সার্থকতা। মই ডিমা হাসাও জিলার সংঘাতের উৰ পৰার কথাটো কব খুজিছো 2023 চনত যত নেকি ন্যাশনাল লিবারেশন আর্মি ডিমাসা সকলৰ তাতো বহু ধরনের প্রায় 200 মান কেডার ঘুরি আহিছিল। এতিয়া আমি

0: পলিসি, এই পলিসিসমূহ যদি আমি উদ্ভাবন করিব পারো, করা হয়েছে বহু সময়ত, আরো অধিক গভীরভাবে যদি করা যায়, তেতিয়া হলে মই ভাবো যে এক শান্তিপূর্ণ পরিবেশে চিরদিনের কারণে আমার সমাজত আকোয়ালি লব
1: হয়, স্থায়ী শান্তির পরিবেশে বিরাজ করবে। আপনি যেটা কইছে যে আমি প্রথমে উল্লেখ করেছো যে এটা দশক শান্তি স্থাপনের প্রচেষ্টা করা হয়েছে, গতি যদি আপনি কোয়া কথাখিনি হয় পরবর্তী সময়ের কথাখিন রূপায়ণ করা হয় সঠিকভাবে, আর আপনি কোয়ার দরে যদি সমস্যার কারণ সময় বিশ্লেষণ করা হয় নিশ্চয় সমাধানের উপায় উলাব। বিগত এটা দশকত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজ্যের আরক্ষী প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কেনে ধরনের ভূমিকা লৈছিল আরক্ষী এই দশকট আইন শৃঙ্খলা পরিস্থিতির কি পরিবর্তন সাধিত হয়েছে এই সন্দর্ভত কথা পাতো আহক আরক্ষীর অতিরিক্ত সঞ্চালক প্রধান হীরেণ চন্দ্র নাথর সহ। নমস্কার নাথ ডাঙরিয়া, আপনার আমার এই অনুষ্ঠানে আদরিছ।
2: নমস্কার।
1: হয়, বিগত দশ বছর আলফা এন ডি এফ বিকে ধরে কেবাটাও বিদ্রোহী সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এই দশ বছরক আমি শান্তি প্রতিষ্ঠার একটা দশক বলেও হয়তো কব পারো, গতি এই শান্তি চুক্তি সমূহ স্বাক্ষরের পাছত সামগ্রিকভাবে রাজ্যখনের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি সলনি হয়েছে বলে আপনি কব খোঁজে?
2: এই শান্তি প্রক্রিয়া যিখিনি বা শান্তি চুক্তি যিকেইখন হয়েছে মুঠতে সাতখন হয়েছে যোৱা দশ বছৰৰ ভিতৰত, আৰু তাত প্ৰায় আপোনাৰ ১৭টা সংগঠন জড়িত হৈ আছে, যেনেকে এন ডি এফ বিৰ কেউটা ভাগ, তাৰপিছত কাৰ্বি আংলং আৰু ডিমা হাছাত যিকেইটা আছিলে বিভিন্ন উগ্ৰপন্থী গোট, এই আটাইবোৰ, তাৰপিছত আদিবাসী সম্প্ৰদায়ৰ ভিতৰত যিবিলাক গোট আছিল তেওঁলোক, আলফা, ডি এন এল এ, মাৰ, কুকি, তেনেকৈ প্ৰায় ১৭টা সংগঠন জড়িত হৈ আছে। ইয়াৰে সুদূরপ্রসারী প্রভাব আছে অসমৰ শান্তি শৃঙ্খলা আনয়নত আৰু এক সুস্থ সমাজ গঠনত, কারণ আপনাদের জানে যে এটা সময়ত অসমত এনেকুৱা আছিলে যে যিকোনো এটা এথনিক গ্রুপ বা যিকোনো এখন জিলালে আপনি যাওক, তাত দেখিব যে এটা উগ্রপন্থী গোটে কাম করে আছে বা তেওঁলোকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করেছে। এতিয়া শান্তি প্রক্রিয়া বা শান্তি চুক্তিবিলাকৰ পিছত অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈকে কতো এতিয়া কোনো উগ্রপন্থীর সমস্যা নাই, বা যি ধরনের আপনার কুটাঘাতমূলক কাম হয়েছিল, মানুষের মৃত্যু হয়েছিল যা পাঁচ বছর ধরক, আপনার কোনো ধরনের সিভিলিয়ান ডেথ হওয়া নাই বা কোনো নাগরিকর মৃত্যু হওয়া নাই, যা তিন বছর কোনো সুরক্ষা বাহিনীর কর্মী মৃত্যু হওয়া নাই, অসমত এনেকুয়া একটা সময় আছিল যে এটা বছর চারিশ পাঁচশ এনেকা কুটাঘাতমূলক কাম হয়, একটা বছরতে এশতক অধিক সিভিলিয়ান লোকের মানে মৃত্যু হয়, সিকিউরিটি ফোর্সর মানুষের মৃত্যু হয়, এটা সেইব নাই, আর সুস্থ বাতাবরণ, মানুষেতো এইবিল কথা পাহরিয়ে গেছে এতিয়া, গতি পাহরতাই ভাল, রক্তক্ষয় যে ইতিহাস সেয়া মানুষের মনত নরখাই ভাল, আর তার যাতে পুনরাবৃত্তি নহক সেটা আমি সকলে কামনা করো। ইয়াত আরক্ষীর এক বিশেষ ভূমিকা আছে, বিশেষক আমি তিনটা নীতির আধারত আমার যাত কোটাঘাটবিল কামবিল হয়েছিল বা মিলিটেন্সি হয়েছিল তারপর আমি কাম করেছিল, এটা হয়েছে যে উগ্রপন্থার বিপক্ষে বা বিরুদ্ধে অসম আরক্ষী আর সুরক্ষা বাহিনী সম্পূর্ণভাবে অপারেশন চলাব, সেইটা এটা আছিল। দ্বিতীয়তে যিসকলে শান্তি প্রক্রিয়াত আহিব তেওঁলোকক আমি আদরণি জানাম, আর যে সরকারি সা সুবিধা আছে সেইবিলাকৰ ব্যবস্থা করা হব, আর তৃতীয়তে আছিল যে পুনৰ সংস্থাপন দিয়া হব। এটা যোৱা দশটা বছৰত ১১,০০০তকৈ বেছি পূর্বর উগ্রপন্থী সদস্যই পুনৰ সংস্থাপন পাইছে, আর পুনৰ সংস্থাপনের প্রক্রিয়াটো বৰ গুরুত্বপূর্ণ, ইয়াত আমি কোনো সুরুঙা রাখিব বিচৰা নাই, পূর্বর পুনৰ সংস্থাপনের ব্যবস্থা যি ধরনের সুরুঙা আছিল সেইখিনি সম্পূর্ণ বন্ধ করে দিয়া হয়েছে, যেনেকে উদাহরণস্বরূপে কোনো উগ্রপন্থীকে বা পূর্বর উগ্রপন্থীকে আমি কোনো ক্যাশ বা নগদ ধন নিদিও, তেওঁলোকৰ আধারৰ লগত সংলগ্ন যি ব্যাংক একাউন্ট তার জড়িয়তেহে এই পুনৰ সংস্থাপনের ধন রাখি দিয়া হয়, আর সেই ধন রাখি দিয়ার পিছত আকৌ ইতিমধ্যে আমি বিভিন্ন সংগঠন সরকারি যি আমার ডেভেলপমেন্টাল ডিপার্টমেন্ট আছে, ধর কৃষি বিভাগ আছে, পশুপালন বিভাগ আছে, খাদি গ্রামোদ্যোগ আছে, তেওঁলোকৰ যোগেদি তেওঁলোকক বিভিন্ন ঠাইত গৈ বিভিন্ন গ্রুপ করে বা গুট বনাই তেওঁলোকক ট্রেনিং দিয়া হয়, প্রথম অবস্থায় একটা অরিয়েন্টেশন ট্রেনিং দিয়া হয়, তারপর আকৌ কিছুদিন করার পিছত আকৌ তেওঁলোকক দিয়া হয়, তেওঁলোকে কিবা অসুবিধা পাইছে নাকি এইবিল কাম করাত সেইবিল চা হয়, আর সেই গোটেই প্রক্রিয়াটো খুব নীরবে হয়ে আছে, আর তার ফলস্বরূপে এই ১১,০০০ যি পূর্বর উগ্রপন্থী সদস্য আছে তেওঁলোক কোনেও আর উগ্রপন্থালে ঘুরি যাওয়া ডাঙর একটা মই ভাবো যে সাফল্য সরকারের আর অসম আরক্ষীর, আর খুব প্ল্যান ভাবে করা হয়েছে, খুব নীরবে এই কামবিল হয়ে আছে, আর তার ফল আমি পাইছো এটা আপনাদের দেখিছে যে নিশ্চিন্ত মনে অসমের যিকোনো ঠাইলে যাব পারে, দিনের যিকোনো সময়তে যাব পারে, বা যি টকা পয়সা যি ধন দাবি করা মানুষ ভয় ভাবুকি দিয়া হত্যা করা এইবিল সম্পূর্ণভাবে কমি গেছে, আর তার ফলস্বরূপে যে অসমৰ বাহিৰৰ বিভিন্ন ধরনের যে

0: দিলে যে,
1: তার মানে
2: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেৰো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলেতো গাখিরতে মোহর খুঁটি,
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
4: আকাশত মেঘে গাজে, চহৰত লাগে ভয়, বাৰিষাৰ বানত বাটপথ নদী যেন হয়।
5: ঘৰত পানী সোমালে চুইচ কৰিব বন্ধ, বিদ্যুতৰ কামত কেতিয়াও নকৰিব দণ্ড,
4: নলাত যাবৰ প্লাষ্টিক নেপেলাব ভাই, ভাবি চিন্তি ফুটপাথত খোজ দিব মেন হল চাই।
5: হঠাৎ বাঢ়িলে পানী ওখ ঠাই লৈ যাব, বেছি পানীত গাড়ী চলে বিপদ মাতি নলব,
4: মাত্ৰ 6 ইঞ্চি পানীতো মানুহ উটি যায়, বাঢ়নি পানী দেখিলে ঘূৰি অহাটোৱে উপায়,
5: বিজুলী খুঁটাৰ পৰা দূৰতে থাকিব, হাতত এডাল লাঠি লৈহে পানীত নামিব,
4: নিজে সজাগ হৈ থাকিলেহে বাচিব আমাৰ প্ৰাণ, নগৰীয়া বানৰ পৰা হওক সদায় সাৱধান।
6: অসম ৰাজ্যিক দুৰ্যোগ ব্যৱস্থাপনা কৰ্তৃপক্ষ চমুকৈ ASDMA দ্বাৰা জনহিতাৰ্থে প্ৰচাৰিত।
7: আকাশবাণী গুৱাহাটীৰ মহাপাশ আৰম্ভ কৰা হৈছে অসমীয়া চিনেমা গীতৰ অনুষ্ঠান চিত্ৰগীত। প্ৰথমে অজানিতে মনে মনে চিনেমাৰ এটি গীত আগবঢ়াইছো জুবিন গাৰ্গ আৰু অনিন্দিতা পালৰ দ্বৈত কণ্ঠত। সংগীত পৰিচালনা মানস হাজৰিকাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।
3: শ্রোতাসকলে অসমীয়া সিনেমা গীতৰ অনুষ্ঠান চিত্রগীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহৰ পৰা। জুবিন গাৰ্গ আৰু মহালক্ষ্মী আয়াৰৰ দ্বৈতকণ্ঠত এবাৰ শুনক হিয়াৰ দাপোনত তোমাৰ ছবি চিনেমাখনৰ গীতটি।

0: পুলক বেনার্জির কণ্ঠ অনন্য। পুলক বেনার্জির বেশিরভাগ গীতেই আকাশবাণীত প্রচার হয়েছে। তেওঁর অলেখ কালজয়ী গীতে আজিও আকাশবাণীর শ্রোতাক মনোরঞ্জন দি আছে। তেওঁ গোৱা প্রতিটো গীতেই তেওঁর প্রিয়। তথাপি তার মাজরে ভাল লগা গীতর বিষয়ে আলাপ অনুরাগর আজির শিল্পী পুলক বেনার্জিয়ে কয়,
1: সব গানেই ভাল পাই গাও তো, তার মাজত সব সুর একই নহয়, মানে একই ভাল নহয়। বহুত গীত আছে যা গীত ধর বিভিন্ন পরিবেশত ভাল লাগে, তথাপি তার মাজতো যদি আপনি কয়, বহুত গীত আছে তেনুকা, পার হয়ে গেল ধুমুয়া যাক তো ভাল লাগে, গালে মনটা ভরি যায়। ইয়ারও একটা ইনসিডেন্ট মানে আপনার কব পার, পার হয়ে গেল, পার হয়ে গেল ধুমুয়া যাক, রমেনদার একটা অনুপম সৃষ্টি, রমেন বড়ুয়ার, রমেন বড়ুয়া। মানে যেটা শিলপুখুরী ব্রাঞ্চত আসিল ইউকো ব্যাংকর, রমেনদার জাস্ট অপোজিট অকমান সুমাই গই মেডি ফার্মা বলে একটা কোম্পানিত কাম করে, দুপরিয়া খাবলে যায় ঘরত আর নাহে, ওলা আহতে দেখিছো রমেনদার রাস্তাটা পার হয়ে আহিছে, আমিও টিফিন খাই রয়ে আছো ব্যাংকর মুখত শিলপুখুরীত। আহি পেলাই কৈছে, পুলক এনেকুৱা মোৰ এটা প্ৰডাকশ্যন, তুমি গাবানে, তুমি গাব লাগিব। বলো কিয় নাগাম আপোনাৰ প্ৰডাকশ্যন, তো তেতিয়াহ'লে রিহার্সেলটো হেৰি কৰি মই তোমাক জনাই দিম। তো ৰেডিঅ'ৰ পৰা যোগাযোগ কৰিলে, হ'ল ৰেকৰ্ডিং, তাৰপিছত এইটো ব্ৰডকাষ্ট হ'ল, মানুহে লাহে লাহে লাহে লাহে ভাবিলে, তাৰপিছত মই ৰেকৰ্ডিং কৰিলোঁ, মানে কমাৰ্চিয়েল ৰেকৰ্ডিং। তাৰপিছত মই এনে মাজে সময়ে বিভিন্ন মানে চেৰিটি কৰোঁ, মানে যাওঁ আৰু, ধর ক্যান্সার ইনস্টিটিউট, বৃদ্ধাশ্রম, এইবিলাক জায়গাত গই মোৰ ভাল লাগে, মই যাওঁ, গৈ পেলাই গান শুনাও তেওঁলোকক। তারপর তেনেকে বিবুরা ক্যান্সার ইনস্টিটিউটত মাতিলে, আমার কেবাজনো আর্টিস্ট আছিল, বিবুরা ক্যান্সার ইনস্টিটিউটত আমি গৈছো, তেতিয়া প্রোগ্রাম আরম্ভ হোৱা নাই, অ্যারেঞ্জ করে আছে হলত, মই পিছফালে বহি আছো, তো লাহে লাহে পেশেন্ট কাবার ইয়াত ডিঙিত কটা স্যালাইন বলটো বটলটো হাতত লৈছে, কাবার হয়তো ইয়াত কটা স্যালাইন বটল হাতত লৈ এনেকে পেশেন্ট বিলাক যিবিলাক যত তাতে যে থাকে তেওঁলোক লাহে লাহে লাহে লাহে আহি আছে, আহি আহি বহিলে। তাৰপিছত প্রোগ্রামটো আৰম্ভ হ'ব, হল মোটামুটি ভৰিছে অকণমান, ইতিমধ্যে এজন মানুহ চুটেড বুটেড হেডছেট পিন্ধা মানুহজন আহি পেলাই মোৰ ওচৰত বহিলে, বহি পেলাই মোক কৈছে, আপুনি কিন্তু পাৰ হৈ গ'ল ধুমুয়া যাকটো গাব দেই। তো মই সাধাৰণতে সবকে যেনেকৈ ঠিক আছে হ'ব, পাঁচ মিনিটো যোৱা নাই, আপনি কিন্তু পার হয়ে গেল ধুমুয়া যাকটু গাব দেই। ইতিমধ্যে এজন আর্টিস্ট আমার, আমি যিসকলে গৈছো, মানে সমর হাজরিকাও গৈছিল আর মালবিকা বরাও গৈছিল, এনেকে আমি চারি পাঁচজন গৈছিলো, এজন এজনকে গাইছে, মই লাস্টত গাম। তেও ভাবিছে যে মই তেওঁক এভয়েড কৰিছো, মই হয়তো নাগাম গানটো, তেখেত কিন্তু শ্রোতা দে। তাৰপিছত আকৌ মোক কৈছে এই গানটো আপনি গাব, তেতিয়া মই তেখেতক কলো, চাওক ইয়াতো সকলোরে একটা দুঃখৰ মাজত আছে, আমি অকমান ফুটি ফটা গান যদি লওঁ অকমান মনটোত এটা এটা আনন্দ লৈ পেলাই যাব, নাই নাই আপুনি পাৰ হৈ গ'লটো গাবই লাগিব। ইতিমধ্যে ফাংচন মানে মোৰ টাৰ্মটো আহি আছে, এনাউন্সমেণ্ট দিছে, তাৰপিছত না প্ৰগ্ৰাম চলি আছে, তো মই মোৰ প্ৰগ্ৰাম নেক্সট মোৰ প্ৰগ্ৰাম, তেখেতে মোক আকৌ ক'লে এই গানটো আপুনি গোৱাৰ কথা আপোনাক বাৰে বাৰে কিয় কৈছোঁ, তো নামটো ক'লে, মই ডাক্তৰ অমুক, মই নিজে ডক্টৰ আৰু মই এজন কেঞ্চাৰ পেচেণ্ট, আর মই জানো যে মোৰ আৰু কিমান দিন। এই গানটো মই মোৰ পৰিয়ালক কৈ থৈছোঁ, মোৰ যেতিয়া লাষ্ট ৰাইট শ্মশানলৈ তোমালোকে ল'বা, তেতিয়া যাতে এই গানটো বাজি থাকে, এই গানটোৰে মোক বিদায় দিবা। মই মানে সিদিনা তেতিয়া আৰু গান গাম নে কি কৰিম, মই তেখেতৰ ফালে বহুত দেৰি চাই থাকিলোঁ, মানুহজন বহি থাকিল, মোৰ নাম এনাউন্সমেণ্ট হ'ল, মই দুই তিনিটা গান গাই পাৰ হৈ গ'লটো গালোঁ, তেওঁ গানটো শুনি লাহে লাহে ওলাই গ'ল আৰু নাথাকিলে তাত। এই গানটোত অসমৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰগ্ৰাম কৰি উঠি আহিছোঁ, বিভিন্ন ব্যক্তিয়ে শ্ৰোতাই তেওঁলোকৰ নিজৰ নিজৰ এই গানটোক লৈ অনুভৱখিনি কয়, ব্যক্ত কৰে। সংগীত খালি শুনিলে নহ'ব, গীতৰ কথা, গীতৰ সুৰ, তাৰ প্ৰকাশ।

0: পাৰ হৈ গ'লে যাক ধুমুৱা, সেইটো গীতৰ বিষয়ে আপুনি ক'লে, আৰু তেনেকুৱা গীত
1: কাৰ বাবে গীত গোৱা, সেইটো এটা ইনচিডেণ্ট লৈ পেলাই ভাল লাগে। কাৰ বাবে গীত গোৱা ইউনিভাৰ্চিটিত, ইউনিভাৰ্চিটিত সাধাৰণতে ভাত পানী খাই ল'ৰা ছোৱালীবিলাকে প্ৰগ্ৰাম শুনিব আহে, এইটো বহুত বেয়া। কাৰ বাবে গীত গোৱা খুব হিট গান আৰু, তো চাৰে নটা নটামান বজাত এটা দুটা প্ৰগ্ৰাম যোৱাৰ পিছত মোৰ প্ৰগ্ৰাম দিছে। মই কাৰ বাবে গীত গোৱা গাইছোঁ, কেইবাটাও গান গাই ইতিমধ্যে লাহে লাহে লাহে লাহে ল'ৰা ছোৱালীখিনি আহি পেলাই হল ভৰি গৈছে, বিৰিঞ্চি কুমাৰ অডিটৰিয়াম ভৰি গৈছে। মই উঠি উঠিলোঁ, হুলস্থুল লাগি গ'ল যে নাই আকৌ মই আৰম্ভণিৰ পৰা আকৌ আৰু এটা ছিটিঙত এই প্ৰগ্ৰাম কৰিছোঁ। গতিকে কাৰ বাবে গীত গোৱা, কাৰ বাবে গীত গোৱাৰ ঘটনা এটা করিমগঞ্জত হয়েছিল। তাতে বাংলা গান বেশি চলে, অসমীয়া গান যেতিয়া গাই আছো মোর তো বাংলা গানের স্টক নাই বেশি, গাই আছো তো পিছফালের কোনোবা এজনে চিঁড়িলে যে অসমীয়া গান নালাগে বাংলা গান গাও। তো মই তেতিয়া মই দুটা গান গাইছিল, এটা কার বাবেই গীত গোয়া, তেখেতে কোৱাৰ পিছতো মই কিন্তু অসমীয়া গানটো গাইছো, কার বাবেই গীত গোয়া, কার বাবেই বাচ্চুয়া। তারপর গালো নিন্দে শুনো না কানে বৃন্দে, শ্যাম রাধা দুটি ফুল বাঁধা একই বৃন্তে। এই যে নিন্দা কথাটো শুনি পেলায় আর কার বাবে এই গীত গোয়া মানে তেও নিজের ফালে লই ললে মানুষজন। পিছদিনাখন মোর এজন বন্ধু আহিছিল, তেওঁলোক গুয়াহাটীত থাকা আছিল, আসিলে আগত। এই বন্ধুজন ঢুকালে, রঞ্জিত সূত্রধর যে আমার ড্রামা করে রেডিওত, তেখেতর ভাইক আমি একেলগত পড়ছিল স্কুলত, সি আহি পেলায় মোক কৈছে, তই কালি এনেকুৱা কার বাবে বলে এনেকা গান এটা গাইছিলি নাকি, আর নিন্দা বলে কিনা আসিল নাকি? বোলে এজন লড়া এজন আজি রাতেপা মোর তার দোকান আসিল, বিজনেস দোকানত আহি পেলায় কলে কালি মোক যে লাজ দিলে, মানে শব্দবিলাক বুঝি পাইছে, তারমানে শিয়রছিল যে ইয়াতে গান নহব, তেও ভাবিলে তেও উদ্দেশ্যে মই দুটা গান গাইছিল, তেও লাগি গল। তো কিছু গাইব, এই দুটা গান গাইছিল মই, তো তেখেতের উদ্দেশ্যে মই গোয়া নাই, কিন্তু এই নিন্দা শব্দটো শুনি তার খুব বেয়া লাগিছে অন্তরত। কৈছে যে তোমার যদি বন্ধু হয়, ই মানে খুব ক্লোজ আর তাহত চিনাকি, তুমি অকমান কবা যে যে মই একো বেলেগ বেয়া পাই কোৱা নাই, যে মই বাংলা গান শুনিব বিচাৰিছিলোঁ। এইটো তবে বহুত গান আছে তেনেকুৱা, এটা দুটা মনত নপৰে, বিভিন্ন গান আছে। তুমি কৈছিলা আমাৰ সপোন এদিন সফল হ'ব, ধৰালে পাৰ হৈ গ'লতো ক'লোঁ, মনৰ বিজুলী নহ'লে কি অনু চকুৰ বিজুলী লাগে, ভাল লাগে এইবোৰ গান, অজস্ৰ গান আছে তেনেকুৱা। তাৰপিছত এই ফুল দিলোঁ তোমাকে, সোঁৱৰণি যদি নাই, নাই যদি নাই নাই, মই হিৰণ গুৱাহীৰ বহুত সুৰত গান গাইছোঁ, হিৰণ গুৱাহী।